0: विधिक सेवा प्राधिकरण अधिनियम 1987 की धारा 12 के तहत पात्र नागरिक निःशुल्क कानूनी सहायता न्याय बंधु मोबाइल ऐप और www.probono-doj.in से प्राप्त कर सकते हैं।
1: You had been listening to a talk on environmental justice, public participation and legal remedies by Shubhrajit Goswami, Program Officer, Center for Science and Environment and Smita Harsha Salve, Senior Legal Consultant, Ministry of Environment, Forest and Climate Change. This talk was part of a webinar conducted by the Department of Justice.
2: শ্রোতা বন্ধু, ন্যায় এবং আইন বিভাগ দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুণুলে আজি শুণিলে এর দ্বিতীয় ভাগ আকাশবাণী ব্রহ্মপুর সময় সকাল 9টা শুণতু পরবর্তী কার্যক্রম বিবিধ ভারতী রিলে প্রচার করছু আকাশবাণীর বিবিধ ভারতী কেন্দ্রর।

0: প্রবলেম। তারপরে স্কিন, এনি ডিজিজেস, মানে এনি রোগ, যে কোনো রোগ হোক চর্মকে ইনভলভ হয়েথিব করিথিব, এবং নেল নখ, এবং যৌন রোগ বিশেষজ্ঞ বি মানে চর্ম রোগ বিশেষজ্ঞ মানে বি ভেনেরিয়াল ডিজোড়া ইনফেকশিয়াস কন্ডিশনস যেগুড়াক অছি।
1: হ্যালো, স্বাস্থ্য পাই কথাটি কার্যক্রম, নমস্কার।
0: নমস্কার
2: ম্যাডাম।
1: নমস্কার, কি কহুতলে?
2: প্রতিভা বিশ্বাস কহুতলি, মেটা নাইরু।
1: প্রতিভা ভৌনি ভালো আছেন আপনি? হ্যাঁ
2: ম্যাডাম, বহুত
1: শুনুছেন আমার কার্যক্রম? তাহলে আপনার জাঁথিবে যে আজ আমার গহনায় স্কিন ডক্টর অনেক শিবাশিষ মহাপাত্র স্যার। আপনার কোণ পরামর্শ নেবার অনেক জাঁবার অনেক পচারত, সে শুনে আপনার কথা।
2: মোর সেই যে শুনিকি ফোন কলি, মোর বেড়ে বেড়ে এমনি স্কিন রে ফোটকা ভাড়া হয়ে যাচ্ছি।
0: আজ্ঞা।
2: ফোটকা মানে কনারে গলে তো পুরা সিঝি যাচ্ছি স্কিনটা।
0: আজ্ঞা।
2: সানস্ক্রিন লাগাইলে মো দেহরে পড়ুনি তো, লাগুনি সেটাই।
0: আজ্ঞা।
2: তো বেড়ে বেড়ে এমনি রাস্তা সেই মানে ফোটকা ফোটকা কি লাল হয়ে যাচ্ছে, তো সেটাই মো বহুত হয়রান হয়ে গেলিনি, পুজুছি বেশি ওরে।
0: আচ্ছা, কোন জায়গায় হচ্ছে কইপারি দেহর মানে শরীর কোন জায়গায় এই প্রবলেমটা হচ্ছে?
2: হাত পাখরে হি হি।
0: হাত পাখরে?
2: হ্যাঁ হাতরে।
0: হাতর কো পা, কোনি পাখ না মণি বন্ধ যে আমার হাত মানে গণ।

আকাশবাণী ব্রহ্মপুর সময় স্টুডিও ঘটে অপরাহ্ন পাঁচটা আপনার কার্যক্রম শুনছেন এফএম এর মেগাহার্জ ওয়েভ। আসুন শুনবার দুটি ওড়িয়া ভক্তি গীত জগতনাথ জগন্নাথ উপরে আধারিত, কণ্ঠদান করছেন অরবিন্দ মুরলী।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরিতলা রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আমি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
2: সত্যি যাহা বর্ষ বর্ষ নহে বরং এড়ি পাই রহি থাকে চেটিনাট সিমেন্ট সুপার।

0: आज हेलो किशन बनी कर जो मो
1: हाँ हाँ चलो
2: सर नमस्कार
3: नमस्कार
2: आज हमें आलोचना करूचे जैविक खत ओ जीवाणु सार ए संपर्क रे कोन कहबे सर
3: थाई कृषि पद्धति किबा सस्टेनेबल एग्रीकल्चर जो प्रोसेस टा को कोआ जाउ सेटा माने सेति पे नितांत भाव रे जैविक चास होउ छे एक उद्दिष्ट चास जोति पे आपनगर जिया तो सबुज खत जैविक खत जीवाणु सार ए गुडा कर प्रयोग ए गुडा कर निजोग नितांत आवश्यक आमे साधारण तो जीवाणु सार माने कोन सेटा बायो फर्टिलाइजर लिखरी कोआ जाउ छे ओडा की माने दक्ष कुशळी जीवाणु समूह पर्याप्त कोष মানে তাকে ইংলিশে আমি সফিসিয়েন্ট সেলস উইথ ইফিসিয়েন্ট স্ট্রিম বলি কুচু সেগুলা যাকে উদ্ভিদর চেরে গণ্ঠি সব গুড়ম সব তৈরি করি বায়ুমণ্ডলীয় যুবক্রজানক মাটি বিভিন্ন মানে রক ফসফেট যা ফসফস পটাস এই জিনিস গুড়া মানে গছ কমিটি যোগাইব সে ভাবে এই জীবাণু গুড়া সাহায্য করে থাকে আবশ্যক মৌলিক খাদ্য গছ পাই আমার 17টি উপাদান রয়েছে যেহেতু মানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরস পটাস আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সলফর এইগুলা হচ্ছে মানে গুড়া বেসিক এলিমেন্ট বেসিক খাদ্য সে আমার নাইট্রোজেন ফসফরস পটাসটা হচ্ছে মানে সত্যসার পুষ্টিসার স্নেহসার পরি নিতান্ত আবশ্যক খাদ্য সার আমার নাইট্রোজেনটা তো অশী ভাগ রয়েছে মানে যুবক্ষার জান যেটা বায়ুমণ্ডল রয়েছে কিন্তু গছ সেটা পাইপারুনি আমি কেমিতি তাকে এই জীবাণু সার মাধ্যমে চেরে জীবাণু সার ছাড়ি সেটা গুল্ম তৈরি করি সেটা কেমিতি চের দ্বারা গছক পৌঁছি পারিব সে জিনিস আমি জীবাণু সারটা ব্যবহার করতাম
2: স্যার গোটে ফোন কল নিয়ে যাবে
3: আজ্ঞা
4: হ্যালো
2: হ্যালো হ্যাঁ ভাই কে কহুলে নিজ পরিচয় তো কি
4: মো সফরসন কোন কহুলি রহনমাল পাড়াগড় ব্লক গোবলাঙ্গি ডিস্ট্রিক্ট
2: আজি আমি আলোচনা করিছো জৈবিক খত ও জীবাণু সার সম্পর্কে আপন কোন লাইবা চাউচন্তি
4: মোর জৈবিক খত আর বিয়া সার যে আছে কোটা ডেড় একরর জমিরে আমি কেওটা কেতে পরিমাণ দিলে সেটা ঠিক হবে সেই বিষয়ে মোর প্রশ্ন আছে
2: আচ্ছা আপন কোন ফসল করুচন্তি
4: এটা আমার ধান করাছি আও আবে আমার এ রবি ফসলে ধান করাছি তার সঙ্গে সঙ্গে আমার বাদাম করাছি
3: হ্যাঁ নমস্কার হ্যালো
4: হ্যাঁ তো নমস্কার স্যার
3: হ্যাঁ আপন ধান চাষটা করিচন্তি বর্তমানে কি জমিরে আচ্ছা এটা জীবাণু সার আগরু কে ব্যবহার করিচন্তি আপন করনথিলে শুন এটা গোটে শিম্ব জাতীয় বা মানে ডালি জাতীয় গোটে আর গোটে অশিম্ব জাতীয় বা বিনা যেটা আমার এই ধান মাণ্ডিয়া আপনার সুয়া তারপরে গহম এগুলা গোটে থাকে বুঝলে কি না যেটা মানে আপনার যে কোশ্চিনটা পচার যে কোটা কেতে পরিমাণ সেইটা যেটা ডালি জাতীয় শিম্ব জাতীয় সেটা হচ্ছে রাইজোরিয়াম এটা হচ্ছে আজোস্পোরিলাম আজোটোবেটর এই জিনিসটা যেত ধানরে দিয়া যায় আপনার যে ধান লগাইছেন বুঝলে কি না আচ্ছা ধানরে এটা কোন করবে আপনার এটা তৈরি ট্রিটমেন্ট করবে লগাইলা পূর্ব যেগুলা শিম্ব জাতীয় সেথে কোণ হব আপনার কিলো কু মানে গোটে কিলো বিহন কু 20 গ্রাম আকারে সেগুলা যেমনি বিহন বিশোধন কলা ভাল বিহনরে মিশাই এটা আপ্লাই করবে যদি তলি যেটা ধানরে কোণ করবে এটা গোটে স্লরিটে আপনার গোটে পানি গোটে তার স্লরিটে তৈরি করা পড়ব যেথে কি আপনার 8-12 ঘন্টা বতুরাইবা পড়ব মানে রাত্র সারা আপনার তলিটা আপনার ধান রোয়া পূর্ব বতুরাইবে এটা কোণ কোণ কলি মানে আপনার আজোস্পেলম আজোটো ভেক্টর এগুলা যেটা বুঝলি না অ্যাসিডো ভেক্টর হ্যাঁ হ্যাঁ এই জিনিস গুড়াক আর পচারে গোটে একর পাই কেতে আমি পকাইবা বলে কহিলে না তো গোটে একর পাই যদি যদি মাটি সাথে কিংবা মানে মৃত্তিকা ইয়ে আপ্লাই করা চাহিদা আপনার সয়েল আপ্লিকেশন আর চাহিদা সেটা 5 কেজি-8 কেজি পর্যন্ত খত গোটে 50 কেজি খতরে মিশাই হেক্টর আপনার গোটে একর হিসাব ইউজ করুন সেটা বুঝলি হেক্টর একরটাকে তাকে মাল্টিপ্লাই করে আপনার 1.5-2.5 গুণারে তাকে মাল্টিপ্লাই করে হলে কি কম্পোস্ট খতরে এইটা 5-8 কেজি মিশাইবে হচ্ছে আপনার 50 কেজি খতরে হেক্টর পিছা সেটা ব্যবহার হবে তলি এটা কোণ করবে 5-10 লিটর মানে পানিরে হ্যাঁ এটা 5-10 লিটর পানিরে গোটে কেজি খন্ডে আপনার যে আজোটো ভেক্টর আজোস্পোরিলাম রাইজ মানে ম্যাসো ভেক্টর এইগুলা পকাইকি রাত্র পর্যন্ত ছাড়িকি তলি ভিতরে তলিটা ছাড়িবে যে ইয়ে ভিতরে তা পানি ভিতরে সেটা রইবে সকাল হলে গলা এক দুইরে পচারলে জৈবিক খত আপনার কোণ এটা হল আপনার মানে বায়ো ফার্টিলাইজর যেটা জীবাণু সার জিনিসটা মুখ কলি যেগুলা বুঝলি না দ্বিতীয় আপনার পচারলে যে মানে জৈবিক খত বিষয়ে আচ্ছা জৈবিক খত আমার কোণ আপনার জানি সবুজ খত গোটে জৈবিক খত জিয়া খত গোটে মানে জৈবিক খত